0: জিলার রেহরু।
1: নমস্কার, জিলার রেহরূপ অনুষ্ঠানত আজি শুনক মাজুলী জিলার রেহরূপ। আজি আমার হইতে আছে মাজুলীর পৰা আমার সংবাদদাতা বিকাশ শইকীয়া। মাজুলীর ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ক্ষণ 8 সেপ্টেম্বর 2016 চনের এই ঐতিহাসিক দিনটোতে মাজুলীক আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথমখন নদীদ্বীপ জিলা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। ইয়ার লগতে বিশ্ববরেণ্য শিল্পী ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ কার্যসূচীও জিলাখনত পালন করা হয়। এই সন্দর্ভত অধিক শুনক আমার সংবাদদাতা বিকাশ শইকীয়ার পৰা।
2: সংহত জিলায়ুক্ত কার্যালয় প্রেক্ষাগৃহত মাজুলী জিলা প্রশাসনের উদ্যোগত যা 8 সেপ্টেম্বরত অতি মর্যাদাপূর্ণভাবে উদযাপিত হয় একাদশ মাজুলী জিলা প্রতিষ্ঠা দিবস আর বিশ্ববরেণ্য সংগীতজ্ঞ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকার পবিত্র জয়ন্তী। কার্যসূচীর আরম্ভণিতে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার প্রতিচ্ছবির সম্মুখত বন্তি প্রজ্বলন করে গভীর শ্রদ্ধাঞ্জলি তথা মাল্যর্পণ করে জিলায়ুক্ত রাতুল চন্দ পাঠকে। দিবসৰ লগত সংগতি রাখি জিলাখনৰ কণ কণ ছাত্র ছাত্রীসকলৰ মাজত এক প্রদর্শনীমূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তী মুকলি সভাত জিলায়ুক্তগৰাকীয়ে নিজৰ ভাষণত 2016 চনৰ 8 সেপ্টেম্বৰৰ সেই ঐতিহাসিক ক্ষণটো স্মরণ করে জিলা হিসাবে মাজুলীয়ে বিগত বছৰবোৰত অর্জন করা প্রশাসনিক গতিশীলতা, যোগাযোগৰ অভূতপূর্ব উন্নয়ন আর ঐতিহ্য সংরক্ষণের দিকসমূহ উল্লেখ করে। অনুষ্ঠানটিত মাজুলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিরুদ বরুয়াই লোককলা আর ডক্টর ভূপেন হাজরিকার মানবতাবাদী দর্শন সম্পর্কে আলোকপাত।

0: খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলা, খুব ভাল লাগিল আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছো, এনেদরেই গীত পরিবেশন করে গৈ থাকা।
1: থ্যাংক ইউ।
2: প্রিয় শ্রোতা, হিপ হিপ হুড়ি অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়ে আহিল। ললিত চন্দ্র ভৰালী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে পরিবেশন করা হিপ হিপ হুড়ি অনুষ্ঠানের দ্বিতীয় অংশটি পরবর্তী খণ্ডত আগবঢ়া হব। আজির এই খণ্ডটির পর স্নেহার সত্যি মই পম্পী ইমানতেই বিদায় মাগিছো। নমস্কার।
3: ইমান পরে শ্রোতায় বারে রহনিয়া গীত মাতর অনুষ্ঠান হিপ হিপ হুড়ে ললিত চন্দ্র ভৰালী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে পরিবেশন করা গীত মাত শুনবলে পালে। অনুষ্ঠানটি যুগুতায় আগবহালে স্নেহা পাঠক আর পম্পী মালাকারে। আমার যুববাণীর পর অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল। ত্রিদিশা বরার সহযোগত অনুষ্ঠানটির প্রযোজনা করিলে ইন্দ্রজিৎ দাসে।

শ্রোতাসকলে হিন্দী সিনেমার গীতের অনুষ্ঠানত শুনে আছে দুলহন হম লে যায়েঙ্গে সিনেমার কেইটিমান গীত। এবার শুনক অলকা ইয়াগনিক, সোনু ইয়াগনিক নিগম আর সঙ্গীসকলের কণ্ঠর আন এটি গীত।

আইডিয়ার বুলনির সমশ্রুতালয় প্রীতি আর সম্ভাষণ জানাই মই ভাস্বতী কলিতায় আজির বুলনি মুকলি করছো। প্রিয় শ্রোতা, আমি সকলে জানো যে প্রতি বছরে 21 সেপ্টেম্বরের দিনটুত বিশ্ব এলজাইমার দিবস হিসাবে পালন করা হয়। আর এলজাইমার রোগ বা স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বড়ার বাবে এই দিনটি পালন করে অহা হয়েছে। আর এই দিনটির লগত সংগতি রাখি আজি আমি বুলনিত আলোচ করবলৈ লৈছো ডিমেনশিয়া, ইয়ার চিকিৎসা আর প্রতিকার এই বিষয়ে।

কর্ণম লকের আকাশবাণী গুহাটী মহাবাহু বীরতার জীঠা বীরতা পড়িয়াবাং নীলি মরণ সিংরফার প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী মহাং কেথেগারনিয়া পুথা কেতালন কার্য প্রোগ্রাম অটেংসি সেবা সম্পূর্ণ আচেকলো আফ্রান্সি আংডেং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পটুমি হওয়ারালো বাংসুরি থ্রকনের ক্যাব রাকে থমরা ফারুহিনীরা কৃষির ক্যাব বিশ্বয় জাঙাটুমা ফান আত্মনির্ভর আসাম মিশন পেন টাঙ্কা মহা কেরা পাজির লো বংশপুঠা খানাপাড়া জ্যোতি বিষ্ণুকলা মন্দির আলং কেপাডু ইসি প্রোগ্রাম আলং চিটং দুন সি আকে হাই চিফ মিনিষ্টার ইসোয়জাং আজাকং আফান আত্মনির্ভর আসাম কাংটাংনাই আজাকং লোপু নিজিল চিফ মিনিষ্টার আকে হাইকে নিজেকে আসাম আর ইসোয়জাং আজাকং আর লো সি দৌলা পেনতে চেমাটু সি দোলো গভর্নমেন্ট পেনকে পিপন আকে রা পেন রিসোয়জাং আটুম আমেনা আফান ইন্ডাস্ট্রিলিস্টকে চিপামান আবিরতা খায়াংবং কেপাং ডাকা ফান আলংলি থান পাচি নিল রিসো জাঙাটুম কেক্লেম কেপাচু নাকাম আসাম আলং ইসি কেচেলার আটমন ফান পোপু আকে হাই চিফ মিনিষ্টার নিংজিল আলংলি কিনিং যে কে হাওয়ার আলো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আটমন কেবান আফান গভর্নমেন্ট কামার ডি পিল নওগাঁও পার্লিয়ামেন্টারি কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন আফান নমিনেশন কে ফাইল বাং কইরা ফো ক্যান্ডিডেট নমিনেশন পেপার পাটুমি সাতলাং পাডল সাতলাং কে পাডো ফি বিজেপি ক্যান্ডিডেট দেবাশিষ শর্মা কংগ্রেস ক্যান্ডিডেট শ্রীমতী শিবামণি বরা এ আই ইউ ডি এফ ক্যান্ডিডেট বজরুদ্দিন আজমল সিপিআই ক্যান্ডিডেট ইনামুল হুদা লাপেন্টে কাপ্রেক বাং ক্রেনের ক্যাব ক্যান্ডিডেট নমিনেশন পেপার চকলিম পেন লংল তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট আব্দুল সালাম ক্যান্ডিডেট আপুথাক পাটুমি থাংটা জেপরাই পনথেকথে দেডল বংশপুথাক পিনি ফাইনাল চেপারাইব বাং ট্রক্সি ক্যান্ডিডেট নমিনেশন কে ক্যান্সেল ল লাংকে থেপেন কিসুংকে ফনাং সরাইদেউ লাপেন শিবসাগর ডিস্ট্রিক্ট আলং হেমরিত সেন্সাস কে ক্লেম আলিস কেসেমার আপর চেকলো এজন পাকাম ল রেজিস্টার জেনারেল মতে সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ পাতুমি গেজেট নোটিফিকেশন পেন্সি বংশ আলাম পাকলাং ল আলং লিকেনিং যে কে বংশহিনী ডিস্ট্রিক্ট আলং হেমরিত আলিস কেসেমার লাপেন্টে হেমরিত কেলাখা পর ফ্রিয়াচেকলু থংকেব্রাই সিয়ারনি আন পাবাদল আসাম আলং হেমরিত আলিস কেসেমার আকাম চিতিয়া চেকলু নিফাই ক্রিপ হো আদু সিয়ারনি ঠিকল বন্টা লাংকেঠে পেন কিসুং কেফোনাং শিবসাগর লাপেন সরাইদেউ ডিস্ট্রিক্ট আলং সেন্সাস আফুটাক ট্রেনিং লাপেন কাপড়ে কাপড়ে কেসি কেডাং আকাম ইংটন নাংকল হাওয়ার আলো কাপড়ে কাপড়ে ডিস্ট্রিক্ট আলং হেমরিত আলিস কেসেমার আকাম চুনটাংল সরাইদেউ লাপেন্টে শিবসাগর ডিস্ট্রিক্ট আলং পিনি ফার্স্ট ফেস আকাম চেংপো সিরি সিরি বিশ্বকর্মা পূজা পিনি হাওয়ার আলো কাপড়ে কাপড়ে গাডিম আলং টালনার জল গুহাটিয়া রং সপি লাপেন হাওয়ার আলো কাপড়ে কাপড়ে গাডিম আলং বিশ্বকর্মা পূজা ফান কিসি কেডাং আকাম ক্লেমল আদা পেন গুহাটিয়া রং সপি লাপেন কাপড়ে কাপড়ে আদিমালং পূজা মণ্ডপ কিকিম কিমসি আলিরাচাম পিল হাওয়ার আলু কাপড়ে কাপড়ে কারখানা গভর্নমেন্ট লাপেন্টে নন গভর্নমেন্ট ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রেস আইহুই আলং বিশ্বকর্মা কার্কলি কাপুজো পাডল বংশপুথাক নাম প্রসঙ্গ লাপেন্টে কালচারের প্রোগ্রাম পাডল আকাশবাণী গুহাটি আলং টাপেনি আরনাটাং পেন বিশ্বকর্মা কার্কলি কাপুজো পাডল ধুবরী ডিস্ট্রিক্ট আলং পিনি বিশ্বকর্মা পূজা পুথাক রাত নিং আরং বহং পেন পূজা তালনার চল নলবারী ডিস্ট্রিক্ট বাসকে পাসাং আদিম গ্যারেজ লাপেন্টে কারখানা আইফু আলং বিশ্বকর্মা পূজা কার্কলি কেপোজো পাডলো

কার্লি টং লুন্ সেপো জোবেন গার্গ ফান মান পেং পিসি হাওয়ার আলো জোবেন ডিবাস পাটুমি পেন নিথম প্রোগ্রাম পরিডেংসি তালনার চলো কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন জোবেন গার ট্রাস্ট পেন ডাংল কাপড়ে কাপড়ে কালচারেল ইনস্টিটিউট লা পেনটে কালচারেল ডাইরেক্টরেট পেন চেলাংসি সোনাপুর জোবেন ক্ষেত্র আলং জোবেন ডিবাস তালনার চলো জোবেন ক্ষেত্র আলং পাটুমি অল রিলিজন প্রেয়ার পাডুলো পিনি কালচারের প্রোগ্রাম লা পেনটে পেনাপ গুরু আহন প্রতিষ্ঠান ভাগবত পথ পাট লাপেন্টে আজও ভাওনা পাডপ অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আলাংলি ফান চেকে মসি পাটুমি হাওয়ার আলু মিলুর কাহে প্রোগ্রাম পাডল জুবিন গার্গ ফান চেকে মসি স্টেট বিজেপি লাপেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটি কাংডু কার্য প্রোগ্রাম পাডল আসাম মেঘালয়ের অংশ পি শিলং লংকেপাডু উত্তর পূব মন্ডল ব্যাডমিন্টন কেপাঠু গেচেপাটি সিনিয়র পিনসমর লাপেন্টে আর্লোসো পিমার লাপেন জুনিয়র পিনসমর লাপেন আর্লোসো কেপাঠু আলং চ্যাম্পিয়ন মানল পিনি বীরটাকে পানসি ইংটনি কগলো

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেন কেবাং লাকে মিডিয়াম ওয়েবলং মিটার্স ফারুফলিরা ক্রেসিরা তবরফো কিলো আর্সলং ফারু থ্রক্সিরা ইংকরার্স সিরকেপ লাপেন্টে এফ এম আলংকে ফারু ইসিরা ইসিরা তবর থ্রক মেগাহার্স বিগে চিটিয়া চিকলনিফায় ক্রেথেরক ঠেলাঙারনি

0: কার্বি কালচার সোসাইটিকে কার্বি আখে আংথিন আচোল কার্বি আখে তুমকে কার্বি কালচার সোসাইটি আমি আর্জু লংলি পুয়া বাঙাবিল কার্বি কালচার সোসাইটি কসনচি কামেকলে মনমামা জুতাং জুবাত লামেট লাপেন পিন্ডেং সম্পদ কসনচি কেরাই কম মনমা লাহাই পুথাক কিচিংবাই জিয়াফান নেলি কার্বি কালচার সোসাইটি মেফু কেহাই হুমসিং বিয়াফান দাক আকাশবাণী গুহাটি এলং চুফাইগল আলাংলি নন দাকসি লা স্টুডিও লংসি ইংনিগল আলাংলি ফান নেলি কারদম পাজিরিগল কারডম
1: কারডম নীলহীন বেন্তা লা আকাশবাণী গুহাটি আলং কার্বি জুটাং আসং মাতে কার্বি রিম সরং আজিয়া পুথাক চিথান চিমুম মাতে চিঙ্কি জেথান নাং পালাম নাং হাঁ পদ ডাক অল ইন্ডিয়া রেডিও গুহাটি কিক্লেম মাং ফুফান কারডম পাইয়ারলা
0: চোরগিল নালিফান নেলি নালিফান নাং কার্জুন জি ফ্রাংসি আলাম কেলা পুহেল 1952 নিংকান কার্বি আখিয়া ফান কার্বি অটোনোমাস কাউন্সিল নাং পিগল লাসোয়াফি কুপিয়াপ

0: লাপনাপর নাংলিতুম চেহুচিপুত আংদেঙ আলং কার্বি জুতাঙা সং আফুর কিমো লাপেন আকেমাং আপুঠাক সং আমেফু হুমসিং বে লাপেন অজয় কুমার বরা পেন কাচাথান আলামজির ইংদেং ইসি আর্জুলং তাংলো
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমারলি আদুন্থু লুন জেঠা কাংদেং আলং ধন সিং তেরন লাপেন বাড়ি রং ফারপি পেন কে লুন আলুন আর্জিক লংপো আলুন আলাম থেকে সেংক্রেং আপর নাংলে দোটে আর্জিক সিনা

অলপ হাঁহি অলপ অশ্রু অলপ নুবুজা ডাৱৰ, অলপ হাঁহি অলপ অশ্রু অলপ নুবুজা ডাৱৰ। এই পৃথিবীর কেউটি দুপুরি যাও তিযুগিয়া খাথর, এই পৃথিবীর কেউটি দুপুরি যাও তিযুগিয়া খাথর। অলপ হাঁহি অলপ অশ্রু অলপ নুবুজা ডাৱৰ, অলপ হাঁহি অলপ অশ্রু অলপ নুবুজা ডাৱৰ।

কফি, মাটির মাটি আর অহন কো সম্প্রাণর পাপড়ি চিন্তি, ভক্তির হেতু বাঁধিন থাকিলে ভয় বেদনা খাগর, ভক্তির হেতু বাঁধিন থাকিলে ভয় বেদনা খাগর, অলপ হাঁহি অলপ অশ্রু অলপ নুবুজা দাও, অলপ হাঁহি।

উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত ইমান পৰে। দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমর পানসুইর ধারাবাহিক পাঠর অষ্টাদশ খণ্ডটি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করিলে মানি বরা, প্রবাল কুমার শর্মা, লোকনাথ ফুকন, সুদীপ্ত শর্মা ভরালী, রঘু সবর, ভূপাল পাঠক আর হলিয়ার চরিত্রত অভিনয় করিলে পার্থপ্রতিম বড়ুয়ায়। উপন্যাসখনির পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। জল পদুমর পানসুই উপন্যাসখনির ধারাবাহিক পাঠর পরবর্তী খণ্ডটি শুনবলে পাব অহা সপ্তাহর এই একটা বারর এই একে সময়তে।

শ্রোতাসকলে চিত্রগীত অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু শাখার পৰা। অনুষ্ঠানত এইবাৰৰ ছবি ৰত্নাকৰ, কণ্ঠদান জুবিন গাৰ্গ আৰু গায়ত্রী হাজৰিকা।

0: দ্বারা গ্রাম্য অর্থনীতির উন্নয়ন, জলবায়ু পরিবর্তন রোধ করা আর বহনক্ষম উন্নয়নের বাবে নবীকরণযোগ্য সম্পদ হিসাবে বাঁহর ব্যবহারত গুরুত্ব আরোপ করা হয়েছে। এই বছর বাঁহ দিবসের মূল বিষয়বস্তু হয়েছে সীমার পরিধি ভাঙি বাঁহ। উল্লেখযোগ্য যে ভারত থাকা 131 বিধ বাঁহর প্রজাতির ভিতর 51 বিধেই হয়। রাজ্যখনের 31,000 হেক্টর ভূমিত বাঁহ খেতে করা হয়। শেহতীয়াক নুমলীগড় শোধনাগারের চৌহদত বিশ্বর প্রথম বাঁহ ভিত্তিক ইথানল প্রকল্প দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করার পাছতে বাণিজ্যিক ক্ষেত্রতো বাঁহর গুরুত্ব বৃদ্ধি পাইছে। কোকরাঝারের মাগুরমারি খেলপথারত অনুষ্ঠিত বাউখুঙ্গরি MLA কাপ ফুটবল প্রতিযোগিতার আজি সামরণি পড়ে। আজির চূড়ান্ত খেলখনত দতমাই 4-2 পরাস্ত করেছে। বিজয়ী দলটোয় নগদ 1,00,000 টাকা লাভ করার বিপরীতে বিজিত দলটোয় 50,000 টাকা লাভ করে। প্রতিযোগিতার শ্রেষ্ঠ খেলুয়ৈ, শ্রেষ্ঠ গোলকিপার আর সর্বাধিক গোল করা প্রতিজন খেলুয়ক 50,000 টাকায় পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতাত গোসাইগাঁওয়ের বিধায়ক সভারাম বসুমতারী, কোকরাঝারের বিধায়ক শিউলি মহিলারী, বাউখুঙ্গরীর বিধায়ক রূপম চন্দ্র রয়, প্রাক্তন মন্ত্রী প্রমীলা রাণী ব্রহ্ম, BTCর কার্যবাহী সদস্য প্রকাশ বসুমতারীকে ধরে ভালে সংখ্যক লোক উপস্থিত থাকে। যুব প্রজন্মক ক্রীড়ার প্রতি উৎসাহিত করার বাবে এই প্রতিযোগিতাখনের আয়োজন করা হয়। নিশার আঞ্চলিক বাতৰি আজিলৈ ইমানেই। পরবর্তী বাতৰি কাইলৈ পুৱা 7:05 শুনিবলৈ পাব।
1: আকাশবাণী গুৱাহাটী, জীৱনৰ দিশবাণী। এই অনুষ্ঠানত আজি শুনক নাট্যকার ঔপন্যাসিক সাহিত্য একাডেমী, সংগীত নাটক একাডেমী, অসম উপত্যকা সাহিত্য বঁটা, আকাশবাণীর রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় একাধিক বঁটা আর সন্মানে বিভূষিত অরুণ শর্মার অনাতার আত্মজীবনীর পুনর প্রচার। তেখেতর সাক্ষাৎ গ্রহণ করেছে কমল শর্মায়। আজি এয়া তৃতীয় খণ্ড।
2: কমল, আজি আকো লগ লাগিছো আপনার মূরত।
3: আপনার জীবনের দিকবাণী কড়িয়াওতে মূর হিসাবত আজি তৃতীয় অধ্যায়। মানে আপনি শৈশব কৈশোর পার হয়ে সুখ্যাতিরে মেট্রিক পাস করে লুইতর উত্তর পারপ্রা দক্ষিণ পারত ভরি দিছে আর আপনার জীবনের আন একটা দিক আরম্ভ হয়েছে, সেই সম্পর্কে আপনি কব নাকি?
2: শব্দ দুটা শুদ্ধকেই এপ্রোপ্রিয়েটলি তুমি প্রকাশ করেছা, জীবনের একটা নতুন অধ্যায় আরম্ভ হয়েছে। এই বোধ করো সকলোরে ক্ষেত্রতে হয়, যি কলেজিয়া জীবনের দেওনালয় আহে তেওঁলোকৰ এইটো এটা কলেজিয়া জীবনটোর এটা নতুন অধ্যায় আরম্ভ হয়। মোৰ তেনেকৈ নতুনকৈ আরম্ভ হয়েছে। মই যোৱাবাৰ বোধ করো তোমাক কৈছিলোঁ যে মই কটন কলেজত মোৰ নাম ভর্তি কৰিবলৈ আহিছিলোঁ। মোৰ সেই প্রথম দিনটো মনত পৰিছে, নতুন অধ্যায় বুলি শব্দটো কোৱাৰ কাৰণেই বোধ করো নষ্টালেজিয়াভাৱে। মই উত্তর গুৱাহাটীত বাছেৰে আহি পেলাই
3: নামিছোঁহি।
2: উত্তর গুৱাহাটীৰ পৰা ফেৰীৰে পাৰ হৈ এইবাৰলৈ আহিম, কটন কলেজখন এই পাৰত। ফেৰীত তেতিয়া 3:30-4:30 বাজিছে,
3: বিয়লি।
2: আৰু এটা কথা বৰ মই পিছত কম, এই যে কেনেকৈ আহি 3-4 বজাত মই উত্তর গুৱাহাটীত বাছৰ পৰা নামি ফেৰীত উঠিছোঁ, সেইটো পিছত এটা সময়ত কম। এতিয়া মোৰ প্ৰথম মোৰ যিটো প্ৰতিক্ৰিয়া গুৱাহাটীখন সন্মুখত দেখি ফেৰীৰে পাৰ হৈ আহি আছোঁ, বিশাল ব্ৰহ্মপুত্ৰ আৰু সুন্দৰ সুন্দৰ পাহাৰ চাৰিওফালে। তার আগতে মই এবার আহিছিলোঁ ক্লাস 4-ত থাকতে, খুব ভালকৈ মনত নাই, ক্লাস 4-3 তৃতীয়মান শ্রেণীতে থাকতে আহিছিলোঁ। তেতিয়া সেইখন গুৱাহাটী বেলেগকে, এইটো সপোনৰ গুৱাহাটী যিখিনি মোৰ ভেগলি মনত আছে। আহি তেতিয়া মামি, মা, দেউতা আৰু মই আমি আহিছিলোঁ। মই একেবাৰে সৰু ল'ৰা,
3: মানে তৰ্জনী আঙুলি
2: নাই ধৰি, একেবাৰে তৰ্জনী আঙুলি। মোৰ কেইটামান দৃশ্য মনত আছে তেতিয়া, আমি তেতিয়া ঘোড়া গাড়ী, তেতিয়া ঘোড়া গাড়ী

0: এল পি রেকর্ডগুলো ই পি আহিলে এইচ এম পিত তেতিয়া চারিটাকে গান হয়, এল পি রেকর্ডের আটটা গান এগারী শিল্পী গোয়া তেনকতো বেঙ্গলত একবারে সতীনদেব বর্মনপরা আরম্ভ করে বহুত ফেমাস সন্ধ্যা মুখার্জী হেমন্ত মুখোপাধ্যায় সবে গালে ভূপেন দাস সেলর রেকর্ড ভাঙি দিলে আমি এক যাদাবর বিমান দাহ বিমান ঘোষ উচ্চপদস্থ বিষয় একেবারে এইচ এম পির কোলে বলে হেরি নয় ভূপেন না আর না সব হয়ে গেল করো এল পি করো এবার আটটা গান করো। ভূপেন্দ্র কোসে আটটা গান বিমান দা আমি কি কখন আমি সুর করব কখন আমি করব ওগুলো আমি জানি না তুমি করো
1: করো
0: গান হয়ে গেল দোল।

0: না, আমি এক যাযাবর,
1: পৃথিবী আমাকে আপন করেছে,
0: ও মালিক সারা জীবন কাঁদালে আমায়,
1: কাঁদালে আমায়, হ্যাঁ
0: বিখ্যাত একটা গান আরো, সমগ্র রেকর্ডর হেরি ভাঙি দিলে,
1: ইতিহাস
0: ভাঙি বলে ভূপেন্দা দেই দেখিছো আর কলকাতা তেতিয়া ভূপেন্দা মঞ্চত গুলে এটার পিছত এটা দোলা গাব লাগে,
1: অনুরোধ
0: করে মানুষে শুনব খুঁজে দেই, সে একটা সময় গল নয়। এতিয়া ভূপেন্দা তেনকে অসমীয়া গান হয় বিহুর রিলিজ হব, এটা দেখিল তোমার নিবনুয়া সমস্যা দেই, আহিলে সরকার ফালে পড়া হয় অটো রিক্সা দিলে, তেতিয়া নিবনুয়া সমস্যার উপর ভূপেন্দা কলে এটা নিবনুয়া সমস্যার গীত লাগে দেই, তে তোমার ধুনিয়াকে অটো রিক্সা চলাও, আমি দুই ভাই হয়ে গেল ভূপেন্দা, এখন ইপিত এটা সাইড পুরা অটো রিক্সা, দীঘল গান
1: অটোরিক্সা সম্পর্কে একটা কথা এখানে শ্রোতাসকলক জানাই যাব খুঁজছো, এই গীতটি সম্পর্কে আমি পূর্বত একটা অনুষ্ঠান করতে তেতিয়া প্রসিদ্ধ সংগীত পরিচালক ভূপেন উজিৰ ডাঙরিয়া জীবিত আছিল, তেখেতে কৈছিল যে সংগীতর কাম মানে পেশাগতভাবে আরম্ভ করার আগে তেখেতে অটো চলাইছিল, তার পূর্বে অটো চালকসকলক মানুষে কেবল অটো চালক বলেই গণ্য করে, অটোখন উঠে বিশেষ কথা বতরা নাপাতে, অটোপা নামে আর পয়সাটা দিয়ে বিদায় দিয়ে, যেতিয়া ভূপেন হাজরিকা জয়ন্ত হাজরিকা গিয়ে অটোরিক্সা চলাও আমি দুই ভাই গুয়াহাটি করে গুলজার মার্কেটত আহি গল, বজারলে আহি গল, তারপর ভূপেন হাজরিকা নিজে কোয়া কথা হল যে অটো চলায় এই কারবাক নমাবলে গেলে এগিলাস পানি যাচ্ছে, ইমান গরমত আছে এগিলাস পানি খাই যাওয়া, ভূপেন হাজরিকা কোয়া কথা আসিল মানে আমাক ব্যক্তিগতভাবে কৈছিল যে ভূপেন্দ্রের সেই গানটির মানে প্রভাব চা বা প্রতিক্রিয়া চা যে অটো চলা মানুষজনের প্রতি আন মানুষের সেই সহানুভূতি যে কষ্ট করে খুব লড়া, যে জয়ন্ত হাজরিকা কণ্ঠত আছে ডিগনিটি অফ লেবার,
0: ডিগনিটি অফ লেবার,
1: সেই ডিগনিটি গানে আনি দিছিল,
0: গানে আনি দিছিল, একদম কিমান শিহরিত হওয়া যায় যে এখন সমাজক বুঝাই দিছে যে ডিগনিটি অফ লেবারের কারণে ইয়াং জেনারেশনে খাতি খুটি খাব লাগে আর এখন ফ্যামিলি চলাব পারি,
2: রিফাইনারি আর জালুকবাড়ি, লাসিত নগর আর উজান বজার, ভরলু মুখ আর নিজরার পার, লাসিত নগর আর ফাঁসি বজার।

0: আর কি উত্তর দিয়ে মোর প্রেয় গিয়ে বুঝে দাদা ডিগনিটি অব লেবার, ডিগনিটি অব লেবার, ডিগনিটি অব লেবার।
1: আর ইটু পালে দুটা মিঠা গান, এটা হল চিত্রলেখা, চিত্রলেখা চিত্র এখন আঁকা না, আর এটা তোমার হল যে সুসুক সামাক কই দীপালী জনিয়ে কিয় র লাগি
2: চায়,
1: হেটো ভূপেন্দার কথা সুর দুটা ভাই গালে।
3: সুসুক সামাক কই দীপালী জনিয়ে কিয় মোর পিনে র লাগি চায়,
4: ভাইটি তাই বুঝি কে ফু আহে নাই, ভাইটি তাই বুঝি

0: এইবার কোলে জন্ত হাজরিকার এটা গান মই সুর করে দিও। এই গানটা তয়ে গা, মাঘত দেখুন উরুকা নহয় তুমি নহলে,
1: বহাগ বিহুত বিহুত হল নাবাজে
0: মাঝে তুমি নহলে। জন্ত হাজরিকা ঢুকার পিছত ভূপেন দা গাইছে বহুত স্টেজত, মই আর মোর ভাগিন ঋতুপর্ণ শর্মা একটা সময় একটা শো করেছিল, সদায় আরম্ভণি করো এই গান, মানে তোমার সমাজ চেতনা আমার একটা জাতীয় উৎসব সব সামরি এগারী ব্যক্তিয়ে কেনেকে লিখিব পারে, এটাতো ঐশ্বরিক শক্তি।
1: বহু গীতত এই কথাটাই থাকে, মানে পোনে পোনে দেখাত গীতটো ব্যক্তিগত অনুভূতিক প্রকাশ যেন লাগে, ব্যক্তিগত প্রেমর প্রকাশ যেন লাগে, কিন্তু তার আনত যে প্রচন্ড রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক বিরক্তি, বিরাগ প্রকাশ পায়, সেই কথাটো বহু সময় আসলে আমার অগোচরে থাকি যায়। যে মাঘত দেখুন গীতটির সুর,
0: সুরটো জয়ন্ত হাজরিকা, ভূপেন্দার লিখা জয়ন্ত, সেই ইপিটো তেনেকে ওলালে, সেটো মোক শিবদাস দাই গিফট করেছিলে কলকাতা,
1: শিবদাস ব্যানার্জি,
0: হ্যাঁ ইপি রেকর্ডখন শিবদাস দা তাক আসিলে, মোর তাত না আসিলে, কে কই গল মার্কেটত নাই, আর শিবদাস দাহাতে কইছে খুব আদরে মিঠুকে দিলাম।
1: ভাতৃর ভাবে সুর করা তুমি নহলে গীতটি আমি এটা ভূপেন হাজরিকার কণ্ঠতে বজায় শুনাম।
2: মাঘত দেখো উরুকা নহয় তুমি নহলে, বহাগ বিহুত